বনেরম শেখাও পাইলে ছড়ো বনি হর মানে বাল বিয়া নগর কহনে হারো করো কেঞ্চা বিক্রিয়ে